নমস্কার। স্বপ্নান পেলে মন ইয়া আকাশবাণী টুরা আপার নাথেমনামান্ত মনবকটনি অনুষ্ঠান জাসিং মিডিয়াম এপনি 243.31 মিটারে কিলো হার্জ 1233-এ শ্রোতার তিনি শুক্রবার আর জুলাই মাসনি 3-10 তারিখ জাসিংনি কচুর অনুষ্ঠান গসংত আনি নাসনি ভরা পেলেমানে হমং আর এই করসারিও হুকাঙে তানিমং নিং আতানিবা বাদে অসভ্য দংনা মানা কিন্তু কারণ বাসায়নি আসানছে এই করসরে বক্তামু উইলিয়াম জেমস শ্রোতারং তিনিনি জাসিংনি কচুর অনুষ্ঠান গসংত রঙ্গম নিতুল কোষ আর ওয়ানি দলনি সুমসুকনি হুরাঙিনি সাই দিয়া নিনি হাদামানা সাইলুমনি অবনাথ কুসানী সুকনি আর সুরহাউনি উই হাকোকে সং মান্ডাইনি সায়ন আথেম

নিটুলকুস আর দলনি খুরাঙে নাথিমনা মাঝে আপারং উই হাকু কেসং মান্ডাইনি অবনাথ কুসানী সুকনি আর সুরহাউনি অনুষ্ঠানে নাথিমনা মানা আপারং নেপোলিয়ন কুসানী সুকনি আর সুরহাউনি চাই হুরং নেপোলিয়ন কুসানি সাইসারিয়া ডোংজো আনি হাপাগা পেনেম নাংচা চায়ো নাথেম

বছরে নিনি তাপমাত্রা বাড়াই লিট। ওই তাপমাত্রা বাড়াই লিনিও নিং বিঙ্কা নিয়ন্ত্রণ দেখনা নিং নিশ্চয় সোপান ডিঙা গেসের পান ওয়া কাইনাংসে ওই তাপমাত্রাও নিং নিয়ন্ত্রণ দেখনা মান্না। ওয়ানিবাড়ি সোপান এই উৎসবে ভাগ লানা লাগে না আর ওই উৎসবা নিং এলা যাতে ওই পানওয়ানা কাইনি পাশেব নিং টিকা হাওনা লাগিসা ওই জিনে এই বার্ষিয়া অকটে এই উৎসবানা মানাইনি দোয়া। বিশেষ করে নিং যে টুটি টুটি পানওয়ানি পুলি ওই পুলি রুংনা গাছাবনানা বেশি কষ্ট দংসা কাইনি গারি গারিন অরং রং মানজবানাং আপানেন হিঙিলিয়া আর যদি নিং কিরিং কাই হাওয়া বেবা কিরিং গুঞ্জাইতা উঙ্কা বাদনাম্ব ওই কিরিং রং সাবনানা বেশি কষ্ট দংসা। ওই জেনে এই বন মহোৎসব এই বার্ষে অকটে জুলাই মাসনি প্রথম সপ্তাহে মানাইনি দোয়া। আর পাঙাসান জিঙ্কানিনি এন জি ও স্রং টংটো নিং খালি গভর্নমেন্ট রংসান রংসা আর পাঙাসান মরারংনি গ্রুপ রং টোয়া অরংব এই উৎসবে ভাগ লানা মানা আর কাম্ব রেগে টংটো বর্তমানে নিং সোপান নিনি তালাই পানওয়া গাছাবনিও উৎসাহ হাওনা লাগে না মরৎনা সব অকটেন পাঙানো যে পানওয়া টোয়া নিংবে নিশ্চয়ই সাইনা ঠান্ডা আর আরামও মানা সোপান ডিঙা আর সপনা নিনা নিনি পরিবেশনি বিষয়ে সচেতন দৌনা লাগে না যাতে নিং এই পানওয়া কাইনি দিয়া নিনি পারিপার্শ্বিকতাও নিয়ন্ত্রণ দেখনা মানা আর সপনান হেং টংনা না মরৎ নাসান দংসা নিনি পারিপার্শ্বিকতা বাকজবানাং নিনিবে জীব জন্তু মরত পানওয়া এই বিবাকান নিনিয়ে রুম্বাই ফুয়া। তো নিং বিঙ্গকে ওই পানকাইনি উৎসবে ভাগ লানা তাইনি যুগে পাঙাসান সরকার রং সুখ সুবিধা হাওত জিঙ্কানিনি কয়টা প্রজেক্ট রং টোয়া যেরং নিনা বাগান বাড়ি রেগনানা সুখ সুবিধা হাওত পান পুলিনা নিনা হাওত কোনো খরচ মাগাকরা বিনা পুইসায়েন নাং খালি ওই খালি হা রঙে কাইনা মান্না আবাদ এগনা মান্না আর ওয়ানি পাশে নিং ওই পানওয়া কাইনি পরে থাইপার ফালিমুব লাভ বানব দৌনা মানা বর্তমান নিং গেসেসা শস্য বা ফসল একিমুং মসংটুনি দংসা নিং যে বাগান রঙে পানওয়া গাছাব যোগ ওই বাগান রঙে নিং লাভ বান দৌনানা কতটা পানটোয়া জেরং থাইছে আর কতটা পানটোয়া জেরং থাইয়া নিনা ওই থাই রংনা নিং সানাবো মানা আর নিং অর্গানিক জিয়াবাকা নিনি নেচারাল থাইপার ওই থাইপার রংনা নিং কোনো বীজ মাকা করে কোনো রাসায়নিক সার ব্যবহার একসা করে নিং গেসের পেলেম থাইপারও মান্না মানা আর বর্তমান নিনি জিরং অঞ্চল ওই অঞ্চল রঙে নিং ওই জিনিস রংনা ফালনা মানা নিং তিনি ওই থাইপার রংনা থেমনানা বা জিনিস রংনা থেমনানা নিং হাজানাং লিনা লাগিছে নিনি বিভিন্ন অঞ্চল রঙে তাই নিং জিঙ্কা ফুড প্রসেসিং ইউনিট এদেখেনে মেশিন রং টংট অরঙে নিং চিপস থেমনা মানা জুস থেমনা মানা আর পান রকম আচারব থেমনা মানা আর বর্তমান তাই নিং কতটা সেল্ফ হেল্প গ্রুপ রং টোয়া যেরং উই থাইপার রংনি সানি জিনিস থিমা আর ফালা এই জিরংনিনি অঞ্চলিনি লোকাল গেসেট থাইপার ওই থাইপার রংনি নিং আপানেন ওনা ফালিমুং লাভ বানব দংনা মানা আর নিনি চারি ফাঁকা জিয়া পারিপার্শ্বিকতা ওব গেধেং রাখাইনা মানা তো নিনি এ বিবাগ ফালদেন নিং লাভ বান দংত নিং খালি গেসেসা দংসা তো অরং মাল্টিপল ক্রপিং বাকা গেসেট জাগায়েন কয়বার রকম আবাদ একনা মানা যেরং শর্ট টার্ম মানে খুব কম দিননি রুম্বায়েন নিং থাইপার লাভ রেগনা মানা সানা মানা ফালনা মানা অজাতক সিস্টেমে নিনে আবার একনা লাগিয়া তাই পানওয়া কাইনি থাকে নিং প্রডুশন মুক্ত দুইমুং টংনা মানা আর পেলেং লাম্পার যে নিনে অক্সিজেন ওই অক্সিজেনও লাইমু নিং সুস্বাস্থ্য লাইমু হ্যাং টংনা মানা এই পৃথিবী
পান কাইনি খালি গেসেসা গুণ দংসা পান কাইনি খুটি দংসা নিনি সমস্ত পৃথিবী জনিন গেসের লাভবান আর ইয়া সুপনিন পেলেমনি জনে এই পানওয়াও নিং গাছাপনা লাগিয়া তালাইবারি ঝাপবারি না গাছাপনা লাগিনা তাইয়া নিনি জনে গেসের প্রকৃতি আশীর্বাদ দংনা ওইজনে প্রত্যেক মরটান পান কাইনা লাগিনা আরো এসব পান ভাগ লানা লাগিনা তাইসে নিং এই পৃথিবী পেলেংকে রাখাইনা মান্না বন মহোৎসব ইয়ানি বিষয়ে বাগনি কুঠিকা পারং নাথেমনা মানজ নিনি হাত আরো পারি পুরসিকতা ইয়ানি বিষয়ে বাগনি কুঠিকা আপারং নাথেমনা মানজ জাসিংনি কসর অনুষ্ঠান নাথেমনা মান্ত্র আপারং আকাশবাণী টুরা কেন্দ্র থাকিয়া বারসিয়া মানেন সঙ্গে নকে না লৌনি অকট তাই অনুষ্ঠানে নাথেমনা মানা আপারং হেমপ্রভা কুজনি সুমসুকনি হুরাঙে গ্রহণ কুসানি সুকনি আর সুর হাউনি অলুগা ফইব না লৌনি চাই সপান নাথেম

0: কোলাচি বুঙা গ্রাম কো আরো পথাস রেচ্ছা গতাম কোলাচি গ্রাম এরাম কো ফংফ্রা কো আনচেং ওনা মানগেন আনচেং মাচু কি ই কো কি আনি সময়ন ওনা নাঙ্গেন আরো ফরস ফরাস কো জে কো খোসা কো জানা পাহা উকো গুম নাইট্রোজেন নি আধা আরো পথাস নি আধা কো কে আনি জাগতাম নি জামানো ওনা নাংসখাগেন জাবুঙা নি জামানো আনচেং নাইট্রোজেন আর পটাশ নি দৌরগেনগবা আদাগো উনাংসখানা মানগেন ইয়ারাঙান আনচিংনি আদিতা বোলাম বল বিথেরাংনি কিয়ানিরাং ওংয়েঙা আঙা নাসুইংগবা সাকান্দিগন আদিতা ইয়ানি গুমন মাসি সৌইংগ নকনিমনা তেলান বক্তা লাখন সালামনা
1: নাসিমাং বোলাম বিথেরাংকো গেনাসখাং মাইকাই আসালকো আরো আরাংকো থাদিনা নাঙা ইয়ানি বিদুঙ রনিল এন সাংমানি আগানথালাতে উনানিরাংকো খনাসোহা আরো ইয়ানন ইয়া প্রোগ্রাম না দুনসোগমন সময়বা বোনাহা দাউদুকদিকসানি জামানো নাসিমাং মঙ্গপন প্রোগ্রাম কো খনাসোনা মানগেন ইয়ান আকাশবাণী টুরা ইয়ান আকাশবাণী টুরা সময় দাও 7 বাজি মিনিট কোলাচি ওহা ইয়া সময় সিমাং বলিউড মেলোডি প্রোগ্রাম প্রোগ্রামো দংথাং দংথাং হিন্দি ফিল্ম নি গীত রংকো খনাসোনা মানগেন স্কাং পাও সিমাং ইস্কেরিয়া ফিল্মনি শাফকাত আমানত আলী আরো আলতামাস ফরিদি নি রঙ্গপা মিলোকা ফাসলে ইয়া গীত কো খনাসোনা মানগেন

বা voters.eci.gov.in ওয়েবসাইটে নাপাঙে নিব উনাগ্রে বা না www.cuomeghalaya.nic.in ওয়েবসাইটে নাপাঙে নিনা গতব মনগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পিয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়।

0: ডাউনলোড খাবো বা voters.eci.gov.in ওয়েবসাইট নাপাঙে নিব উনাগ্রে বা না www.ceuofmeghalaya.nic.in ওয়েবসাইট নাপাঙে নিনা গতাব মানগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পিয়া ইয়াকু ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়।
1: মন্দি দোমা আং সিমাংনি বুথ লেভেল অফিসার হাজাগনি কৌটবল সিনি এস আই আর নি ভোটার ইনুমেরেশন আরিবাচম
2: ও উনার আঙার মাইকো ডাকনা নাঙ্গেন
1: ডাকনা নাঙ্গনি রং দে আলটু আবা খাসা পাই ইয়ানো নাকনি গমানসে রাখিয়ানি রং অমং যা ওয়ারং কো নিয়েন বা ইনুমেরেশন ফর্ম মো গাপাতে সই কাটপো আর ও বেবি গিতা ইয়ানো মাইবা থারি দাপনা নাঙ্গনি রং দোঙো দে আং নাও ইয়াত পাবো
2: মাই দাক বা থারি দাপানি রং
1: জে কাই সংনি বিমুরং কো দং থাঙাতানি নাকনি বিমং সে গুয়ালানি নাকনি নকো নি জিতাং গবা মান্দি রং বা গতাল ভোট ফু নামাত গপা মান্দি রং কো সে গাতামাত গেন
2: আলটু আদে নিবেমাই না গামছাতা
1: ইলেকটোরাল রোল খেত বিমুক সেগাতানা আ সঙ্গ সুদং খামগা মানে রং না আন্তং নিবল চাকালে বোধ পু না আর চাকাতে সাসন কাকা নিবল রং মংরাক পাতা দাকছাকেন
2: ও দাকো দেওয়াইজু
1: মথেলানি নাকি বাকর মানে না
0: বেল রং হাজাগনি খৌতক বসিনি এসানা সিমান নকনারি বাং ওদে ওয়াম করিম চাকসবো আর নাকি ভোটার ডিটেল রং নামি রুপো ইয়ার ফর্ম কাপাতপো আর ইলেকটোরাল রোল খাকে টংয়ে কতাল গুয়াতানি রং দো দে কাপাতিয়নবো মাইবা আগান থালাতানি রং নাকি কে ও দে অন্ডন খানা মানগপা ভোটার হেল্পলাইন নম্বর সাস কু বঙা জিরো না কল খাবো ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড খাবো বা voters.eci.gov.in ওয়েবসাইট নাপাঙে নিব উনাগ্রে বা না www.ceuofmeghalaya.nic.in ওয়েবসাইট নাপাঙে নিনা গতাব মানগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পিয়া ইয়াকু ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়।
3: প্রোগ্রাম মুনার বাপনা দা অসময়ে সালনি চিগনি বাজে মিনিট সা ইয়া সময়ও নেসিমা আকাশবাণী টুরা স্টেশনো নিকো ছাসুং তাল গীত রংকো খনাং নামগিন দালনি ছাসুং তাল গীত রংকো গামাতানি সময়ও ছানছান পানলে সাংমা আর রাখান সাংমানি গীত রংকো গামাতাঙ্গিন হাদা ওয়ানছং স্কাং বা ছানছান পানলে সাংমানি গীত রংকো খনাং না গীত রংরা না আসান দুংখামাইগিন ফারাকেন মাইছি হাদা ওয়ানছং গীত রংকো খনাং না

0: 야미스티랑 내 도나 그라이족 날리 오카이 자만기노
1: 바바이안 다카바 잔이랑 내 낙나린 남자와 나디 지급바 잔이랑 코디 돈통나 사낭족바
0: 나죽동 나마이코마시야 앙이 그숙 자나 스카랑코 자나 만나 득밭 아가 자이겐바 안탕니 자나 스카코 주소갓 나 만나 나가코 나 위자마
1: 암바 나 자프레디밍 자마노 나 사조고데 낭유비에니 남근이나 사가닝해바 무뜸 지급바 아로카리 낭톳급바 잔이랑코 왓보하 낭유비에니 남근이는 남마 자아니 미슈 삼자가랑코서 자보하
2: 야코 커미셔너릿 오브 푸드 세이프티 메갈라 실롱니가타 위아띵아
3: নামগুপা খবর এস আই এর হাজারগানি খরিক তো বলছি নি নামানগে পড়াঙ্ক বিমুসে গাতানি গে থামগুপা বাক সোক বাহা
4: ইয়াই নুমেরে ছাড়া আমি নকনার বাগিন নিক না উনো রাঙা মাইকো দাকবো
3: আলটু আবার জুন কলা চিউনি জুলাই খরিক স্কু তারিখ না বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাঙ্গো নাইব
4: দিবা সিং আনি রাঙ্গো দে
3: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাক্সা গল্প হয়ে নাকনি উইনা নাঙানি রাঙ্গো সিং এর নামান গেন
4: আর ইয়া বিএলও নি নাম্বার করে বানানি কো মানতে
3: সা স্কু বোয়া জিরো না কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা তাক চাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাক চাকানি কো নাঙামা থালাতানি রাঙ্গো নাঙামা না সিমা সান্দি নিনাল তামান গেন
4: আলটু বিএলে
3: ও এ বিমু সেগা তোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা খেত কপা উয়াতানি রাঙ্গো সান ওনা তাইবো আর নাকনি বিএলও বাক্সা খবর আগ্রিকবো
4: কিসিক রাবো দালো নাকনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না দাক চাকে দাক চাকানি কো নাঙ্গোদে বিএলও না কল কাবো আর নাকনি সিঙানি রাঙ্গনা গান চাকানি কো মানবো
3: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলা চিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়া হু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
5: ও মেঘালয় নি মন্দিরাং না বলসি চিচাত কাপনা সিং হামা আন্দাকে ওদে না থাংনি ফু না মানা নি দাল বেগবা বলকো গমাতনাবে হাজাগনি কলগ্রুপ তো বলসি নি অক্টোবর 7 তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাংনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
6: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিনা তিং হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ তো বলসি নি জুন কোলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাংনি লেখারাং কো তারি দুন সুবো
5: হাজাগনি কলগ্রুপ তো বলসি নি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমুরাং কো ইলেকশন রোলো সেকাতানি বোটখাম গপাও গেন মাইবা গুয়ালানি বা আখাঙানি রং দো দি হাজারগুনি কলকাতা পুলসি নি আগস্ট 5 তারিখ আর সেপ্টেম্বর 3 তারিখ নি গিসে পো থারি দাপনা সময় রং পোনাং গেন
6: অক্টোবর 7 তারিখ ও বলখাম গপা ইলেকটোরাল রুল কো নাকাদাত না সখাং নানি বিমং কাকে তো পং না নাঙ্গেন সখাং গপা চাংনা সেকাতানি কো তাকিয়া মা ইয়া নাল থুয়া বা নানি আদু কো সংদুং খামানি আর বুলসি কো সাকি অন গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাঙ্গিয়া বা
5: না আ নানি জাকাতেলে মত গমন বল রং কো জাকালবো নাম দিন কানা মত গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বোয়া জিরো না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা ভোটারস eci.gov.in na napanginibo
6: unagriba ceo meghalaya.nic.in na napangini namagin pungpa ubo mainanak ni kurangam chata
5: yakub yakpa chief electoral officer meghalaya
7: chansa roshan chehra film ni udit narayan akaiknik aro sunidhi chohanir gapa gitko kamatangeya gitunga pehli nazar